0: খেলে না যাবে কাহে কি ওহে ডহর লেকেই তো শ্বশুর ঘরকে লোক গিলা আবয়। তখন বেটি কহেলা, শ্বশুর ঘর আওলাকে আয়েক দিন মা ময়ে পালকি মহান চাইব কন শ্বশুর ঘর চল যামু। ফির মায় হারি সওয়াল করেলা, বেটি তোয় তো বেটি পালকি মহান চাইব কন শ্বশুর ঘর চল যাবে, তখন মায়কে কেকে দেখ কন রহমু। তখন বেটি কহেলা, মায়ে তোয় মোর রকমে দাদা কে খাতির পুতৌলি আনবে আর উকে দেখ কন রহবে। ই গীতটা হাসি আর দুঃখের মেশা কষা গীত হেকে, এক বাটে যাহা মায় হারিকে বেটিকের ছিনগেকের দরদ আহে, তো দোসর বাটে বেটিকের পালকি চাপে খুশি। প্রায় দেখল যায় আহে কি পঞ্চপ্রজ্ঞা বিবাহ সংস্কার গীত গিলায় প্রত্যেক নেক মহান গীত গীতকায়ক প্রথা আহে আর অতিক গীত মৌজুদ আহে। লগন অনুষ্ঠান মহান গীতকায়ক একটা গীতকের ঝলকটাকে দেখে পারা, যেটা মহান বেটিকের বিবাহকের খাতির কার রকম খুশিয়ালি আহে। চারি কোনা কোনা পোখরে মা ফুটল সালুকে ফুল কোন ফুটে লগন ধরায়, আইসো হে কুটুমের বেটা বৈশ বিধি সালে হো লগন এরু লেহু গোয়াপান, কোন ফুলে লগন ধরায় কোন ফুলে বিহাগ কোন ফুলে হবত বিদায়, সালুক ফুলে লগন ধরায় আকন ফুলে বিহাগ পরাস ফুলে হবত বিদায়। কি গীতটা মহান, সওয়াল জবাব দুইও লুকল আহে। সঙ্গে সঙ্গে ইটায় লগন অনুষ্ঠানকের গীত হেকে সওয়াল হেকে পোখর কে চাইর কোনা মহান সালুক ফুল ফুটল আহে, কোন ফুল মহান শুভ লগন বাঁধাল যাই, উকর বাদে দামাজি কে যে কুটুমকের বেটা হেকে উকে ইশারা করিকন মাড়ওয়া মহান হাঁকাল যাইলা আর পান আর সুপারি ঝোঁকে কহল যাইলা। সওয়াল হেকে কোন ফুল মহান লগন বাঁধাইলা, কোন ফুল লেগ বিহা হইলা আর কোন ফুল মহান বিদায় হইলা। জবাব হেকে সালুক ফুল লগন বাঁধাই যাইলা, আকন ফুল মহান বিহা হইলা আর পরাস ফুল মহান বিদায় হইলা। এসনেই লগনকের গীতকের বাদ লাগাতার হরদি লাগায়কের গীত, মাড়োয়া গাড়ের গীত, মাটি সাহা গীত, পানি সাহা, বারাত পরছেক গীত, কাঁকন বাঁধে গীত, মহুল বিহাকের গীত, গহনা চেঘায় গীত, বিদায় গীত আর আখির মহান সং ছাড়া গীতকে রসন হইলা। ই সব গীত গিলা কোন গীত আঘু পেছু নাই গীতকাল যাইলা। এই রকমে বর পছ বাটেকের নেক নিয়ম হইলা, লগনকের দিন লেকেই বিহা গীতকের প্রচলন আহে। ই পছকের গীত মানব জনজীবন কের ঝলক অস্পষ্ট ভাবে দেখে পাওয়াইলা লগনকের ই গীতটাকে দেখে পারা। সনে কেরা অমরি রে অমরি রূপে কেরা লগন কেবার, তাহা চেড়ি বৈশে বররে কুঁয়র মা হি বৈশ হি লাগায়, উঠু গো বেটা জাগু গো বেটা লগন লেহু গুয়াপান। অর্থাৎ যাহা সোনাকের ঘর আহে আর চাঁদিকের দুয়ার, উকর উপরে চেঘল কোন কুঁয়ারা বেটা বৈশল আহে, কনিয়াকের ঘর লেগ লগন আনল বাদে মায় হারি উকে জাগাইলা আর লগনকের শগুনকে গ্রহণ করে কহেলা। এহে রকমই লগনকের গীতকের বাদ মাড়োয়া গাড়ে গীত, বড়ি বনায় গীত, মাটি সাহা, পানি সাহা, আম বিহাকের গীত, বারাত যায় গীত, ডমকজ গীত, কনিয়া বরকের পরছেক গীত আর আখির মহান লোটা লুকায় গীত। পাঁচকনিয়া ভাষা মহান ইকে ঘটি লুকা নে কহল যায়লা। এটা এক রকমের বর কনিয়াকের মাঝে হায়ের জিতকের খেল হইলা, উমনে দিমাগ আর বুদ্ধিকের পরীক্ষা হইলা। ই নেক মহান লোটা কে কোন বাঁধ চাহে নদী মহান লুকাল দেল যায়লা আর উকে খজুয়াল যায়লা। মূল বাদ এটা হেকে কি ই খেল মহান উমনেকের আপসি সংকোচটাকে মেটাইলা আর এক দোসরকের প্রতি প্রেমটাকে উজাগর করনা হইলা। ইটাকের সম্বন্ধ ই গীতটাকে দেখু। এক হাতে দেলেক বাটি এক হাতে ঝরি গো চলে কন্যা যবুনা সিনান, সিনাইতে সিনাইতে প্রভু ঘটি যে ডুবি গেল খোঁজাইতে শ্যামাল বর্ণ জল। ইটাকের অর্থ একে এক হাত তেলকের ছিপি দোসর হাতে লোটা লেখন কন্যা যবুনা নাহায় যাতে হে, নাহাত নাহাত কে লোটাটা যে ডুব যায়লা উটাকে খোঁজত খোঁজত কে যমুনা নদীকের পানিটা শ্যামাল রঙের হয়ে যায়লা। আখির মহান এহেটাকেই কহে পারি কি পাঁচপুরিনা বিহা গীতটা লেখ হামরে কে এটাই পাতা লাগেলা কি দুইও পক্ষ বাটেকের গীত গিলায় সম্বন্ধ সিধা সিধা জনজীবন লেখা, কোন এসন গীত নাইখে যে আম জন মানস কে হৃদয়কের মন মস্তিষ্ক লেখ নাই নিকুল হই, চাহে উগলা কন্যা পক্ষের হোক চাহে বর পক্ষের। পাঁচ পরগনাকের বিহা সংস্কার মাত্র একটা সংস্কার নাল লাগে, হিয়া বেটি গিলা ঘরকের বোঝ না লাগে বলকি শোভা হেকে, কনিয়া ঘরকের লক্ষ্মী হেকে। পাঁচপর্ণিয়া বিহা সংস্কার গীত হিয়াকের আদর্শ হেকে, কাহাও নাই লাগেলা কি এটা মাত্র নেক নিয়ম হেকে। প্রত্যেক গীত উগলা চাহে বিদায়কের হোক চাহে হাসি মজাকের একদম জনজীবনকের এতিক পাশে আহে, যাহা লেগ ইকে হাটায় চাহে ধূর করে নাই পারায় পারে। ই গীত গিলা মহান ই ক্ষেত্রকের লোক গিলাকের প্রত্যেক নেক নিয়ম সংস্কার গিলাকের আপন ছাইটা ঝলকেলা। ওহে খাতির ইটা কহে মহান তনিক সংকোচ নাই কি পাঁচপর্ণিয়া বিয়া সংস্কার গীত গিলা মহা পাঁচপর্ণিয়া জনজীবন মূর্ত রূপ লেখন ও গীত গিলা সং এক হয়ে যায় আহে।
1: তো এখান আমরে বহুত বঢ়িয়া জানকারি করলি পঞ্চপরগনিয়া মে কি পঞ্চপরগনিয়া ভাষা কর সংস্কার গীত কর বারে মে হামরে জানকারি করলি আর এখর জানকারি দেওয়াত রহে।

0: তো এখান আমরে নাগপুরি লোকগীত শোনাত রিহি যশোদা দেবী আর সঙ্গীমন কর গাওয়াল গীত।
1: হ্যাঁ বহিন, তো এহে গীত কর সঙ্গে আমরে কর বেড়া হে জগা সিরাত হে বহিন। তো লেকিন যাক সে পহিলে বতাক চাহাব কি এই কার্যক্রম কর প্রস্তুতি রহে সঞ্জীব কুমার লালগর। তো চলু বহিন, আগলা দিন এহে বেড়া মে এহেঠিন ফিরসে ভেটাব, তব তকলে সবকে জোহার।